0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: ওড়িশা সরকারଙ୍କ ସମବାୟ ବିଭାଗ ତରଫରୁ ରାଜ୍ୟର ସମସ୍ତ କୃଷକ ଭାଇ ଭଉଣୀମାନଙ୍କୁ ସୂଚିତ କରାଯାଉଛି ଯେ ଚଳିତ 2026 ମସିହା ଖରିଫ ଋତୁ ପାଇଁ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଫସଲ ବୀମା ଯୋଜନାରେ ନିଜ ଫସଲ ଧାନ, ମକା, କପା, ଅଦା, ମାଣ୍ଡିଆ, ଚିନାବାଦାମ, ହଳଦୀ ଓ ହରଡ଼ ଚାଷର ବୀମା ପଞ୍ଜୀକରଣ କରାଇ ନିଅନ୍ତୁ। ଭାଗ ଚାଷୀ, ଋଣୀ ଓ ଅଣଋଣୀ ଚାଷୀ ସମସ୍ତେ ନିଜ ଫସଲର ବୀମା ପଞ୍ଜୀକରଣ ନିର୍ଦ୍ଧାରିତ ତାରିଖ 31 ଜୁଲାଇ ସୁଦ୍ଧା ନିକଟସ୍ଥ କୃଷି ସମବାୟ ସମିତି ଯଥା ପ୍ୟାକ୍ସ, ଲ୍ୟାମ୍ପସ, ବ୍ୟାଙ୍କ ଶାଖା କିମ୍ବା ଜନସେବା କେନ୍ଦ୍ରରେ କରାଇପାରିବେ। ଚାଷୀ ପିଛା 5 ଏକର ଜମିର ଫସଲ ବୀମା ପଞ୍ଜୀକରଣ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଦେୟମୁକ୍ତ ଅଟେ। ପ୍ଲଟ୍ ପିଛା କେବଳ 1 ଟଙ୍କା ଦେବାକୁ ପଡ଼ିବ। ଅଧିକ ବିବରଣୀ ପାଇଁ ନିକଟସ୍ଥ କୃଷି ସମବାୟ ସମିତି, ଯେକୌଣସି ବ୍ୟାଙ୍କ ଶାଖା କିମ୍ବା କୃଷି ଓ ସମବାୟ ଅଧିକାରୀଙ୍କୁ ଯୋଗାଯୋଗ କରନ୍ତୁ।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
4: মধ্যস্থতা ড্রাইভ 2.0 ମାନ୍ୟବର ସୁପ୍ରିମକୋର୍ଟର ଏକ ନୂତନ ପ୍ରଚେଷ୍ଟା। ଆପଣଙ୍କର ମାମଲା କୋର୍ଟରେ ବର୍ଷ ବର୍ଷ ଧରି ଚାଲୁଛି କି? ବର୍ଷ ବର୍ଷ ଧରି କୋର୍ଟରେ ନ୍ୟାୟ ପାଇଁ ଅପେକ୍ଷା କରୁଛନ୍ତି କି? ଏବେ ଆସିଛି ଏକ ସହଜ, ଦ୍ରୁତ ଏବଂ ପ୍ରଭାବଶାଳୀ ଉପାୟ, ମଧ୍ୟସ୍ଥତା। କୌଣସି ଖର୍ଚ୍ଚ ବିନା ଆପଣ ନିଜେ ଭାଗ ନେଇ ଆଲୋଚନା ମାଧ୍ୟମରେ ଆପଣଙ୍କର ବିବାଦର ସ୍ଥାୟୀ ସମାଧାନ କରନ୍ତୁ। ଦୁଇ ପକ୍ଷ ପରସ୍ପର ବସିକି ସହମତିରେ ସହଜରେ ମାମଲାର ସମାଧାନ ପାଇପାରିବେ। ଆଜି ହିଁ ନିକଟରେ ଥିବା କୋର୍ଟର ଜିଲ୍ଲା ଆଇନ ସହାୟତା କେନ୍ଦ୍ରରେ ଯୋଗାଯୋଗ କରନ୍ତୁ। ସମୟ ବଞ୍ଚାନ୍ତୁ, ଖର୍ଚ୍ଚ କମାନ୍ତୁ, ସମ୍ପର୍କ ରକ୍ଷା କରନ୍ତୁ, ମଧ୍ୟସ୍ଥତାକୁ ରକ୍ଷା କରନ୍ତୁ ଏବଂ ଆଗକୁ ନିଅନ୍ତୁ।

বন্ধু আমি একা আসিছে, একা হি যা পছরে রহিযিব আমার কেবল কর্মফল। শিশুটিয়ে জন্ম পরে ধীরে ধীরে বড় হেবার লাগে, কিশোর বয়সক অতিক্রম করে যুব বয়সে পৌঁছে ধীরে ধীরে আরম্ভ হয়ে যায় তার সাংসারিক জীবন। বাপা মা ভাই ভৌণী সাঙ্গ সাথী তাসহ তাপরে সে যোড়ি হয়ে যায় স্বামী স্ত্রীর সম্পর্কে। সময়চক্রে সে পুঁ বাপা মা হুঁতি, পুয় ঝিঙ্ সম্পর্কর ডোরি বাঁধি হয়ে যাতে, পুঁ আসে পরিণত বয়স, শেষে জীবনর নিষ্ঠুর সত্য তা হচ্ছে মৃত্যু। হ বন্ধু, জীবন থাকা পর্যন্ত সবুকিছি মোর, থরে আখি বুঝিদেলে কে কাহার নুহতে, বন্ধু বান্ধব সখা সহদর পাখরে থাকে শেষ পর্যন্ত, কিন্তু আমি গলাবেলে সংসারে ছাড়ি চালি যাই থাকু আমার নিজস্ব কর্মফলকু। মৃত্যু পরে আমার কর্মফল হি আমাকে জীবিত করে রখে এ সারা সংসাররে, ভাল কর্মর ভাল ফল, এ বিশ্বাস আম মনে রহিবা নিহাতি আবশ্যক।

0: সমবায় সমিতি যথা প্যাক্স, ল্যাম্পস, ব্যাঙ্ক শাখা কিংবা জনসেবা কেন্দ্রে করাই পারিবে। চাষী পিছা পাঁচ একর জমির ফসল বীমা পঞ্জিকরণ সম্পূর্ণ দেয়মুক্ত অটে। প্লট পিছা কেবল এক টঙ্কা দেওয়া পড়ব। অধিক বিবরণী পাই নিকটস্থ কৃষি সমবায় সমিতি, যেকোন ব্যাঙ্ক শাখা কিংবা কৃষি ও সমবায় অধিকারী যোগাযোগ করন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
2: 1970 পূর্ব আকাশে সিন্দুরা ফাটি সূর্যঙ্কর পহিলি কিরণ সহ আরম্ভ হয়ে যায় নূয়া দিনটি। দিনটি আসবা সহ সাথিরে নেই আসে অনেক আশা ও আকাঙ্ক্ষা। দিন পরে সঞ্জ হুয়ে আউ সঞ্জ পরে রাতি আসে, এই হচ্ছে প্রকৃতির নিয়ম। বন্ধু, এইটি গোটিয়ে কথা আমাকে সবুবেলে মনে রাখা হব যে অন্ধার নথিলে যেমিতি আলুয়র মহত্ব রহন্তা না, ঠিক সেইভাবে দুঃখ নথিলে সুখর মহত্ব মধ্যে রহবনি। তেণু দুঃখরে ভাঙ্গি পড়া বদলরে সুখরে অতি আনন্দিত হওয়া মধ্যে ঠিক নুহে। এ পরিবর্তনশীল দুনিয়ারে কোনসি জিনিস চিরস্থায়ী নুহে। যেতেবেলে যে সমস্যাটি আসিব তার সঠিক মোকাবিলা করে পারিবা, এ প্রকার বিশ্বাস মনে রাখি আমাকে আগুক বড়িবাকু পড়িবা।

0: কিন কথা আন তাকে মেসে নাই মারত মা কুই আদিবাসী লোক ইচ্ছি সারে হারকা পাটা উপরে গাডু সিনি খেলাই বারি কামালোড়া চাষবাস আপে ইলেতে কথা হলে মার হারকা হ্যান্ডি নাই সিনিকি নাই মাত্র পাটাতে কথা সিনিকি নারে মার নে এসকে রকিত মাঞ্জাম নাই ওড়ে পাটা জাপিন কথা মার নে এসকে মা অনুপুতা মা বুদ্ধিতা রচাকা উনাকা মাঞ্জানে এদা পাই ঝি মার তাই বাই সিনিকি দু ই যুগুতা ইচ্ছার পাটা হিলা আসার মার পাটা জাপা না মার বুদ্ধিপাণায় জ্ঞানপাণায় তাকে নিজুরুষকে মার এনিকি নিহিয়ানে নকে তাকে এনকি মার নিহনি নিডবাত কাচিঞ্জালি তাকে ঝি পাটা তে হারেকা দরকার মাঞ্জানে ওড়েই পাটা জাপাল তাকে ইচ্ছারে মার মা মনস ওড়ে নাই মানে মা ইচ্ছা শক্তি মানে মানে ওড়ে মার এনিসকে পাটা জাপাল তাকে ঝি মার নকিতা অনপিনাদি মানে
1: সাত কথা বেস্তি মামা আজিকালি পাটা হিলা আসারে র অন্ধ সমান অন্ধ হচ্ছি সারে মার কানা এনিকি কানা কি বড় গাত্রী দেশকে এলা নগ চঞ্জে কি পুনাই এদা তাকে আজিকালি দিনাতা মার যদি পাটা পড়াই আইছি সারে এ না খেলাড়াই আজিকালি জিউ জিরু জিউ তা কালি পাটা দরকার কি মাঙ্গ চাষবাস খেলজিকে পাটা দরকার এদা তাকে তাই ভাই ইয়াবা ইঞ্জু আজিকালি সবু জানা পাটা পড়া নাই মানে মার চাষ কাম কিন্তু কি চাকরি কি তিসকে মাঙ্গ পাটা নিহাতি দরকার মানে
0: পাটা হিলা আসার তো মার গাড়া গুমা হাজালাডাই আমি কামানে তাহান চিসকে এমতা কি সারে নাই র মিস্ত্রি কাম আপে কেরো বড়ে কাম কিন চিসকে হিসাব কিতাব তাকি পাটা দরকার মজা
1: সাত কথা মামা পাটা মিস্ত্রি কাম আপে কি এনি কাম আপনি লে চিলে নে হিসাব কিতাব দরকার কি মাঙ্গ র ইলু কাহাল তাকি মিস্ত্রি কি চেসারে তো পিতা আপে কি র ডায়গ্রাম জু তিয়ার খেন চিত্র এবং আসিনি কাহা তো কি হাল পড়ানে এটা তাকি মারো পাঠ পড়া হলা সরি ই কামাজি কে মারো কি হালি আড়াই
0: ওড়া আমি কাণ্ডা হানো চিস কে নে পাটা জা পান সরে মারো একি দেশা দুনিয়া তে কাতাস কে পুনে দেশা দুনিয়া তা এনে চালা হনে আমনি তাণে এনে মানে ওড়ে ইনি নি কামা হিম নে ইবা হলা বারে পুঞ্জলা আড়ে নে তানে তলে মারো পাটা জা পান সরে চাষ কি নো চিস কে চাষ তে পুনি পুনি জো ওয়াহিনু পদ্ধতি এবা হলে মারো পুঞ্জলা আড়ে নে ওর পাটা নিহিক জাপি নচার মার নকি তাকে নিহি চাকরিসকে বেটা নাই চাকরি কাহা এদি মাং মাঙ্গে তাকে জমি বাড়িলে চাকরি কিতি সারে নেহে নকে তাকে মার নিহি নিহি নি ডাবাত কাছিঞ্জাল তাকে ওর মা আমনি ডাবু কাশুতি সমস্যাসকে দূর আনে
1: হ মামা আজিকালি পাটা পড়া হাল তাকে তলি মার আজি চাই নে কিছু আজাল দরকার আয় এনা কি তলি মার ওড়িয়া পুনা সারে লাজ্জা আজি মাছে ওড়িয়া পুঞ্জি লমি কি মাস্টার তলে জলালি ফেলালি টিকে আজি মাছে নে এ এনা আহিনে নে নিজর ভাষা মানে নিজর হাডা তলে পাঠ পড়ো কেনরি তারপরে ওড়িয়া তলে বেস্তানরি এবার নিজর কবি তাকে কবি মাস্টার গদুয়া লোক তাকে গদুয়া মাস্টার কি কন্ডা লোক তাকে কন্ডা মাস্টার হই আহিনে নে বর্তমান
0: সাতা গাতা নে মা কবি তাকে যে কবি শিক্ষক কসকে হাতরে ওড়ে হাতি সারা আমি কন্ডা কু কুই নাই মানে চে সারে এ কুই নাই তা কোকার পদান তো কুই কোকার পদা ওয়াহাড়ে এবার তো স্কুল তা হানো তলিমুল হানো হচ্ছে সারা তো এবার ওড়িয়া তলে বাস্তার পুনরি এনা কাছে তামি ইজতি ভাষা আতে কুই ভাষা স্কুল তা হচ্ছে সারে স্কুল তে ভাষা ওড়িয়া তলে হঠাৎ রে এবার পুঞ্জরা আডরি এদা পাই তাম্বু এচে বলে তা আজিস কে ওড়ে ওড়ে ওড়িয়া পুনা আসারে তাম্বু স্কুল তা হাজালসকে মন ওড়ে এদা তাই কুই র শিক্ষক মাছি সারে কুই তল যদি ব্যস্তি সারে এবাসি নিহনি কি পুনেসি তানু রাহা সার দাসকে আনেসি
1: হ্যাঁ মামা এদা তাকি কুবি যেতকি নাসকা মানু সরকার যেকি আজিকালি কি হানে এমবি কান্ড কুই মারেছি কুই মাস্টরে হি হি নে ওড়ে মার নে তো সিনি কিন উনা কোকার পদা যেতকি মানেরি সো বর্ষ লাকতরা এনি যেকি মার স্কুল দা জয়েন কিন ওড়ে পাটা সাটাসকে পড়ো কিন নিহিকি নিহিকি পাটা পড়াতে দেমা কুবি লোককি বুদ্ধি জিকে এবারে মার তো আজিকালি নিনলে চিলে বহুত কম কবি তাই মানাই পাঠ সাটা তাকি ডাই জিকে মানাই এদা তাকে মার এদিক নকি তাহানাই মার ইয়া বাতা একা চিন্তা কিনা দি মানে
0: সাতা কথা বানজা মার ককা সাপে সে পদা পে রি লোক তাকে সে রন্ডি সমানা সিনকিন মেহন ওড়ে তাম্বু কোকানি পদা রি লোক সমানে পাটা পড়ো কিন ওড়ে পাটা এচা কাডিনে লাহি গাডু তাকে পড়ো কিন মেহনে কি তাম্বু

0: ইয়াবা সই বাই তাই টাঙ্গে বারে তের জহরা নিজ নাতলা হাটা কাতা হালে জলকে পেলকে হালে হরে জানে বাণজা মানসে জহরা বাণজা
1: জহরা সামমামা না বাকের জিকে ইয়াবা সই বাই তাই টাঙ্গি বারেতি জহরা আপে
0: হাতে নিজ মার র শিক্ষা কাতা হাডান পাটা।

0: ক বাই বনিমন
1: হেতে মই মিছা জোয়ার কর দিলি নি বাই বনিমন
0: তুই খিনি পরা লগাও খাই গি সে কাইছে রোগ রোগ আইরলে জ্বর মুর্দু কাইরলে ফালনা লক্ষে ডগাইছি করোনা বেমার আইলে যেন তার সে দূরে রেখে কই বাইছি নেই সেরকম তুই একা এগুলো শুনি যে
1: খন্ডে খকলি ধরলা আছে মামা সেটা লাগি বলি পালি পালি রইলি নি
0: তুই পালি কে রুই ফোন কে ডারবি আজি আমার আছে আলো চুইতি জন ভাই বোন মন ফোন মন করবাই ফোন কে ধার দিও তাঁর কাতার উত্তর দিও সেমনকে কার্যক্রম কেন্তার লাগানি শুনি দিও হ্যাঁ আলে আরম্ভ করু তেবে
1: ধার দিও মামা
0: হ্যালো চৈতি জন
2: জোর মামা
0: জোয়ার জোয়ার কে কইল আসনি
2: অকালপুরা তামি লোকনাথ কইলি নি
0: তোকে দারবাটা পড়ে পরমা দিয়ে গেল নিও
2: পরমা দিয়ে গেল খাই করু
0: আমার বাঞ্জা উঠছে আছে লোকনাথ মামা খন বাটে উঠে যাইছে আছে দাঁড়ানো ফুটলানি বললানি
1: হ্যাঁ লোকনাথ বাবু জোয়ার লাগো
2: জোয়ার জোয়ার
1: কেন তার চাষ
2: ডৌলা আছি মামা
0: তাকে কোকলি এলা আছে ও
2: কোকলি
0: টোটলি টুটরা সমান সে ফিচকি দেলা ফরা খাইলা আছি দেখনি তাহলে এবে খাই এরকম ধন্দা ফন্দা চাল্লা আছে তোর খাইটা করলুস নি ধরা বন্ধা কা বল গরু গাই আছে কি নাই তোকে এবে
2: গরু গাই গরু তো সারাইলি নেবে
0: যার গরু সে একা ছাড়াই বলছি আছে কি আর লক্ষ্মণ মিশা মিল্লানি তোর বাড়ি বাত তুই একা খাইলা পারা এলা আছে কেত মুন ভরা আছে তোকে হল মন বাছা এবে সেটা গেনবু বলে কেতে পড়ছি
2: এবে আমি গেনলে সেটা 30 পড়ছি মামা আমি পিকনে মাত্র উনা
0: এ কাইছে মোজার লক্ষ্মণ জবর খাই দেলাই নি

0: জালারি মন্তারি, সে বলকে ধারলে ফরমাদ, না ধারলে গরু না মিলে,
1: গরু না মিলে
0: সেরকম এলা নাকি নেই এবে পানি মারবা দিন ভিতরে গাই গরু মনকে খাই রকম বেমার ইসে আছে তোর অনুভূতি ভিতরে
1: পানি তোমার হামর মনকে জানি আলে রখি দিয়া পালা দেব পালে
0: এটা আমার গীত চৈতি জনের গীত কে বিড়াই দিল সো আলে আলে বল আছুস বল আলে রখলে নিতে বে হ্যাঁ
1: ও ও জোয়ার
0: জোয়ার জোয়ার
2: জোয়ার জোয়ার
0: হ্যালো চৈতি জন
2: সেরকম
0: আকা মিললা কিনা এলে আলে তুই একা পাতার দেখ মুই পাতারলে তো নখাইলানি
2: মামা মন গেন আনি দে ভাই মরছান
0: মরগা আনি করে বিড়াই দে ভাই তুই রমেশ বাবুকে কইলে খায় এলা সে আনি করে বিড়াই দিছি তারপর বাট
1: তা
2: রমেশ বাবু আনি দে বাস কি
0: তাকে মাইজি লড়া পিনিও তোমার বাটাটা গটে
1: আশা কাই
2: এবে আমার মামা কাই কাইডা কলা জানোস কি ই রথ যাত্রা তানু মোর ভাই মোর লাগি বলে করি খেলনা আনি দেলানি মোর লাগে মোকে কনিয়া লোড়া বলে করি মিজাগলি আছি ইয়ে খেলনা মন আনি দেলানি মোর লাগে
0: সে মাইজি খোঁডাই মিললা নাকি নাই মোকে মাইজি লোড়া বলবো আখেবি উঠ দাঁড়াই দিলি সে মাটির খোঁডাই গোটে মিলবা কি নেই এতে দাঁড়ল এটা কে বলি মিললানি মিললানি এতে চিত্রকার গর্ম আছে কি নেই বস্তি ভিতরে
1: হ্যাঁ মামা
0: সে চিত্রকার গর্ব আনি করি সে রাখে বিগলাই নিও
2: হ্যালো চৈতি জন
1: হ্যালো
2: কে কইলাস নি বাবু কোন দিন কইলাস নি
1: হৃদয় ভাঙ্গি যায় বিরহ বেদনা রে হৃদয় ভাঙ্গি যায় বিরহ বেদনা রে মন ভুলিবে প্রেম ভাষা রে তোষাতে
0: জোয়ার জোয়ার তোমকে তিন কোটি পরা জোয়ার লাগো আলে আমার কার্যক্রম কেতার লাগলা নি তোমকে
1: আমার কার্যক্রম তো পুরা ঝাঁকাস
0: আমার তার শুনবার লক রেলে আমি আরি রকম রকম বেদি কার্যক্রম শুনাইবু তোমকে
1: নাটক সবুদিন গীতি নাট্য দৌছি নাটক দৌছি মহাপুরুষ জগন্নাথ আসিয়া বাউরি নাটক দিয়েছিল কালি শুনেছিলি আও বহুত ভালো ভালো নাটক সব দৌছি আপনার যদি নাটক প্রচার করতে জগন্নাথ ভালো
0: শুনাই দেবু তোমকে আমার কাইসে ভাই বোন মনকে ডাকাই করি তুই কাইসে নাটক গোটে ঝিকাইবু তার পছে তোমকে শুনাই দেবু বলা চাষ দেবে
1: বহুত ভালো আছে আপন মানে
0: আমার মানজাকে খোকলি দারলা আছে

0: ହ୍ୟାଲୋ ଚୈତି ଜନ
1: ଜୁହାର ମାମା
0: ଜୁହାର ଜୁହାର କିଏ କହିଲାସନି ବାବୁ କନ୍ତିର ନ କହିଲାସନି
1: ମୁଇଁ ଜୟପୁର କୁମ୍ଭାର ଚାନୁ ନବୀନ କୁମ୍ଭାର କହିଲେନି
0: ନବୀନ ବାବୁ ଜୁହାର ଲାଗ
1: ହଁ ଜୁହାର ମାମା
0: କେନ୍ତା ରା ଚାଷ
1: ଭଲ ଲାଗା ଅଛି
2: যাত্রা বাটে বললে ভাঞ্জা বললা মকে ছানা কেনি দেবুস বললে মুই যাবি বললা হি
1: ওই
2: ডাবু রেলে তো
1: কেনি দিবি যাত্রা বললে তো ছানা খাইবার তো মামা
2: ওইয়ো ডাবু
1: না খাইলে পুনি মাকড়ি বারে ইছি পুনি কে
2: ডাবু নাই রে বাবু বললি মুই আনি করি তি বগাই দিলি আছি তাকে
1: ওই যে
2: ইতিয়া কারো এ যাত্রা করু নবীন বাবু ফোন করছি বললি আলে কেন তো হ্যাঁ पानी पुना तुमर बाटे लानी कि नहीं
1: पानी हैला नी मामा
2: मारला नी
1: आज ही मारे ना इता आज सकाळ खोले मारला रे मारे ना जे
2: तू या
1: काल बोलो छे मारला नी ए दिवा मारला नी नुआगुडा बाटे पुने नुआगुडा बाटे डोगो डोगो मारला नी आमे जे डेमु पुरा से बसलु छु बुलबाग आसले छे
2: हे के
1: कार संगे मारला नी डोगो रख बाटे
2: कार संगे जे जगालु आछु सिति
1: ए दामरो বাবা গোটে দুই বাপ পছন্দ বুলবা পাই বাটে
2: খোর বাটে গালা আলে তাকে কিনি পুরা ফোন দেশ খাইগি
1: কথা দেবে কি ফোন
2: ওই সেট আপ খাইছে তো খোর বাটে গালা ফোন দিই দেখ বললি
1: অনে হলো কথা ফোনে
2: হ্যালো
1: হ্যাঁ
2: কাই নাও তোর না কই দেশ খাইগি
1: মোর না বলবদর
2: বলবদর হ্যাঁ কাইছে নবীন বাবু কে কোন কোন বাটে বুলাই বুলাই আনলুস নি বললি নি
1: এ দে ডেম বাটে আনলি আছি গাই
2: পানি আছে কি নাই ডেম ভিতরে
1: ডেম ভিতরে পানি আছে শুকলা আছে
2: মাছ আছে কি নাই সে ডেম ভিতরে এবে
1: ডেম কাই হলো ছোট মাছ
2: হি
1: আর গীত গোটে কই দি আসবে গাই
2: কাই গীত শুন দে বুঝতুই
1: যুগলে যুগলে গাই বাটা বন্ধুরে
2: হ্যাঁ আলে কোন গীত গুলো শুনাই দিবি মকে তুই খোঁজ
1: বা হ্যাঁ হ্যাঁ
2: হ্যালো চিতি জন
3: বর্জয় মামা জোয়ার লাগো
2: কোন বানজা হলে তোকে মিশা তিন পুটি পরা জোয়ার লাগো
3: কেনতা রাতু মামা
2: আনি কো আছি যে মোর বানজার নাও কিনিক পরা শুনবার আছে ও
3: আলে আলে মোর না জলকন্ডলা নি মোর গা গাড় গুন্ডাল মোর ব্লক কুন্দরা
2: ইলা ইয়ে তে বানজা বসলা আছে সে বললানি তুই কোন বানজা কমিছ চিনুস নাই বলি করে মকা উড়লানি দেখনি
3: আলে আলে আলে কোন বানজা বসলা আছে
2: তন্না খো
0: মুই বন্ড কো কইলি নি জলকন্ড বাবু জোয়ার লাগো
3: ও বন্ড কো মামা জোয়ার লাগো
2: তাকে অর্জুন বেশ বুড়াইবি মুই অর্জুন বেশ বুড়াইবি মাত্র তাকে দুয়ারি ফোরা নাট করাইবি মুই বিচার করলি আছি নাই আকে তো করবি মুই হিসাব করলি আছি কি নাই
0: ইয়ারি আমার মামা কে কনসো মামার বেশ পাকাইবি হো
3: ওই ওই
2: পাকা খাই কি পাকা পাকা মুই দুল দুলাই ন দলে কাইছে সে কাইছে বাড়ি ফরাটাকে মকে কইব স তুই
3: ওই ওই
0: মাতর কনসোর কাইড়াইছি কি
2: জোনটা এলে ও হে কাইছে মকে জলখন্দ কে মোর ফিটি বাটে সৈন্য করে রাখিবি হো বুঝলস কি নাই স রে বুঝ কি নাই মোর ফিটি বাটে
3: নাই মামা
2: মরাইলি এ হিরো হবি বললা নিও কাইজে আজকালির অপেরা হিরো মন বারবাই কি নাই
3: ওই ওই
2: সে ভিতর তো
3: নাই মামা মই দেখবা বাট বিড়বি
2: ওই হ তুই কোন তালে বেশ বাঁধবার আছে কা
3: নাই মামা নয় লাজ লাগছি
2: ওড়া পিলাকে সড়াই বাঁধি করি তোকে ওড়ে হিরো নিব দেবি ও
3: তাহলে রতা তবে দোসরা দেন উদতা
2: উদলে হইছি
3: ওই ওই
2: এলে বাদ এবে
3: তো বর্ষা দিন আর কোনতে নাট করবস্তা
2: নাট ডগাই শিখবার আছে কি নেই বর্নি
3: ও এবে শিখবার আছে মাতর
2: শিখি দিউ এবে
3: আলে মামা নিমানা তাস কাই কি
2: আমি নিমানা চ আমার কার্যক্রম কেনতার লাগলানি সেটা কই দেই সলব
3: হ্যাঁ ভাল লাগলানি মামা সত্যা কো আজ তো খাটে কাম ধান্দা লরই করে নিমান শুনি না হেলানি
2: ওইও সুবু বাটে সে গোল দন্দা কা চাল্লা আছে
3: ওই

তোমার আমার মন কে জানি তোমার আমার মন কে জানি তোমার আমার মন কে জানি বকরা বকরি হওয়া নাইনি এ বকরা বকরি।

0: गरम गरम रहेछी पनि ताके दराई देले आका टोटरी फिट छियो नले नो फिटे मु देखलिनी
1: ओ
0: आज्ञा हाले केन्तर चल्ला छे बेबर जतरा भित्रे
1: आज्ञा फिट चालिसि आज्ञा
0: जबर बेबर होइछि आछि कि नै
1: ओ जबर चालिसि
0: आज्ञा दिन के खवानी केते कहिछि आछि
1: बेसी आज्ञा 10 12 हजार छि आज्ञा
0: मोराई देलु सो गेल तो 1 लाख टका आइ जेसी तोके मास के আলে আমার কার্যক্রম কেন্তার লাগলা নি সেটা কিন্তু কই দিস
1: বোর্ডে নিগো লাগলা নি আজ্ঞা
0: হুম
1: ই তোমার সেনসাই করে ধরে সবলা দিছি
0: আজি কাইছে আমার বানজা বলছি আছে আমার কাইছে মিটা মন আনি করে দিলে সিনা বলেইতা আর ওদি নি বললা
1: আলে তো আজ্ঞা
0: জুকিও জগন্নাথপুর বুলবা কে
1: ওই বুল বুলাস লাগি
2: এবে চিত্র সেন বাবু এবে তো যাত্রা চাল্লা আছে তাকে কোন দি আর সময় রইছি থাকি আমার সঙ্গে কথা বাকে
0: জগন্নাথপুর বুলবাকে জু দেবে হ্যালো চৈতিজন জোয়ার লাগো বাবু তোমার না কিন্তু কই দিয়া কোন গাঁও তোমার কোটপাড় কাছে সাই কোনটা
3: আমার
0: আলে আমার কার্যক্রম তোমাকে কেন্তার লাগলানি
3: বড়িয়া লাগছে
0: কোন কোনটা জবর ভাল লাগছে আছে কোনটা অসার লাগছে আছে তোমাকে ভাল লাগছে এটা তুমি আমার এতকি বেলে ফোন করবার আছে বলে করে তুমি কেন্তার জানলা সেটা আমাকে কোয়ানি পড়তুম কইতে দিছি এলে ফোন নম্বর এত আছে কি ফোন ভিতরে কাছে তাকে সেভিং করলা চাষ কার্যক্রম চালছি কি নাই আলে ইয়ে কাইছে তোমার গোটে পানি পুনা মারলানি কি নাই কাইছে রপা রপি টিকরা মন কে তো পানি বিলকুল ন রুন্ডে ও কেনতার করবার আইলে এসু
3: বট বড় পান্ডা আইলে
0: না এটা
3: তারাপুর দিলে পানি জার বনবান
0: এবে কাইছে সে খেলান ভিতরে মিশা পানি ছাড়বাকে সরকার মনা করলা আছি খাইবা কে পানি পড়তুম দিয়া তার পছে খাইবা পানি রেবার আছে হি পানি পড়তুম খাদি কে রেবার আছে পানি পিবা পানি কে পড়তুম লোক কে জগাইবার আছে তার পছে খেনাল পানি ছাড়ু বললানি পানি উপর মুন্ডি মিশা নাই নাকি নাই উনা এলা আছে আলে আমার কার্যক্রম ভাল লাগলা নি তো আলে জোয়ার লাগো তেবে আজি তো বেলে সারি গেলা মাত্র ভাই বোন মনকে কই দিলনি আমাকে ফোন করবার আছে আলো চৈতি জন ভিতরে বললি আমাকে রোববার দিনে 4টা বেলুন নি 5টা ভিতরে 230-690 কে ফোন করলে তোমার ফোন কে ধরবো তোমার সঙ্গে কথা করবো আলে গালুনি ভাই বোন জোয়ার জোয়ার।

শুনছন্তি বেতাব কথাচিত্রর এই গীতটি। কণ্ঠশিল্পী মানে হেলে লতা মঙ্গেশকর এবং সাবির কুমার। গীত রচনা করেছেন আনন্দ বক্সি, সঙ্গীতরে সজাইছেন রাহুল দেব বর্মণ।

হত্যা করে সে তহি পড়ই নির্ভরে তপত সুবর্ণ ফুটই তহি সে দগধ হুই ক্ষণকে উঠই লোটই বসই ব্যাকুলে ধামই ক্ষুধা পিপাসা পীড়া মান ক্ষণকে হুয়ে অচেতন পশুর দেহের ম যেতে বর্ষ তাবত সেই মতে অত্যন্ত যাতনা ভুঞ্জই সে প্রাণী তহি পড়ি থাই যে নিজ ধর্মপথ ছাড়ি বেদ বচন নিন্দে হুড়ি পাষণ্ড বলি তাকু কহি অসি পত্রে সে পড়ই লৌহ মুদ্গর তা উপরে প্রহার করন্তি নির্ভরে অদোষে দণ্ডন্তি যে নরে পাপ ভঞ্জন্তি তম ঘরে।

0: শ্রোতা বন্ধু, জল হি জীবন, এই জল হি উদ্ভিদ ও প্রাণী জগত পাই ঈশ্বরঙ্ক বড় দান। জলর মহত্বকু বুঝি আম ভারত সরকার অনেক যোজনা কার্যকারী করেছেন্তি। সেথিমধ্যরু জল জীবন মিশন অন্যতম। প্রত্যেক গ্রামীণ এবং সহরাঞ্চলরে ঘরকু শুদ্ধ ও সুরক্ষিত পানীয় জল পাইপ মাধ্যমে প্রদান করিবা সরকারঙ্ক মুখ্য উদ্দেশ্য। প্রত্যেক ঘরে শুদ্ধ পিবা পানির আহ্বান এবে সফল হচ্ছে। জল জীবন মিশন দ্বারা স্বাস্থ্যর সুরক্ষা, পরিবেশর সুরক্ষা এবং গ্রামীণ অর্থনীতিকে সুদৃঢ় করা যাইপারুছি। এহাকু আহুরি সফল করিয়া পাই প্রত্যেক গাঁরে জল সমিতি গঠন হয়েছি। ভূতল জলর সুরক্ষা ও বর্ষা জল সংগ্রহ পাই লোকমানকু প্রোৎসাহন দিয়া যাউছি। কহিবাকু গলে সুস্থ জীবন নির্বাহ পাই বিশুদ্ধ পানীয় জলর আবশ্যকতা রয়েছে। এই অবসরের আজ রয়েছে আলোচ্য বিষয় সুস্থ জীবন পাই জল জীবন মিশন। এ সম্পর্কে কহিছন্তি ভুবনেশ্বর স্থিত ভারতীয় জল পরিচালনা প্রতিষ্ঠানর প্রধান বৈজ্ঞানিক ডক্টর প্রমোদ কুমার পণ্ডা।
1: আজির যে আলোচনার বিষয় অছি সুস্থ জীবন পাই জল জীবন মিশন, আপনার মানে ধ্যান দেবে বিশুদ্ধ জল কহিলে আমি কোন বুঝিবা যে সেথিরে কোনসি প্রকার রোগ জীবাণু নথিবে। আউ দ্বিতীয়রে আউ গোটে কোন থিবো না, সেথিরে প্রায় পাখাপাখি সব ভারী ধাতু মধ্যে নথিবো। আমার ভারী ধাতু আমি কেমিতি মেজর করুচন্তি, কিংবা লবণ বি অধিকা মাত্রারে নথিবো, কিংবা ভারী ধাতু কিংবা অন্যান্য যে অণু ধাতু অছি সেইগুড়িক পরিমিসিবল লিমিট রু অধিকা নথিবো। অর্থাৎ আমি যদি এই গুড়াক সব মাপিবা তাকু আমি টিডিএস কহন্তি, টোটাল ডিজলভ সলিড পানিরে কেতে রহিছি। যদি আপনক জলরে টিডিএস র মাত্রা 150 কিংবা 200 পিপিএম পর্যন্ত রহিছি তাহলে তাহা পিইবা পাই খুব উপযোগী এবং খাইবা পাই মধ্যে উপযোগী। যদি এই 200 রু সেইটা বড়ে 300 পর্যন্ত তাহা মধ্যে আমি উপযোগ করি পারিবা। ইভেন কোনসি কোনসি জায়গায় যেতেবেলে এই যে ডিজলভ সলিড গুড়িক অধিকা থাকে, সে সলফেট হোক, নাইট্রেট হোক কিংবা অন্যান্য ভারী ধাতু হোক, এসব মিশি এই গুড়িক প্রায় পাখাপাখি টিডিএস তার যদি 300-500 পর্যন্ত থাকে তাহলে বি মধ্যে আমি তাকে পি পারিবা। মাত্র 500 রু যদি অধিক পিপিএম হয়ে যায় তাহলে আমি তাকে আউ পানীয় রূপে কিংবা খাদ্য রূপে গ্রহণ করা উচিত নুহ। তেণু আপন মানে ধ্যান দিওন্তু, যদি আপন মানক ঘর সমুদ্রকূল অঞ্চলে অছি, এ পানিরে ভরপুর লবণর মাত্রা রহুছি, আপন গোটি ছোটিয়া যন্ত্রটি অছি তার টিডিএস টিকে মেজর করন্তু, যদি 300-400 কিংবা 500 পর্যন্ত তার কন্টেন্টটা রহুছি, তার মাত্রা রহুছি, তাহলে আপন তাকে ব্যবহার করন্তু। যদি তাঠু অধিক মাত্রায় রহুছি তাহলে আপন গোটে ওয়াটার পিউরিফায়ার যাহাকু আমি কউচন্তি জল বিশোধন যন্ত্র, সে বিভিন্ন কোম্পানির আজিকালি আসুছি, আপন তাকে নেইকি সেইটি আরো যে জল বিশোধন যন্ত্র থিব আরো থিব রিভার্স অসমোসিস সিস্টম থিব তাকু আরো সিস্টম কহন্তি ইংরাজিরে, সেই সিস্টমটি লগাইলে সে কোন করিব না আপনকর যে অত্যধিক লবণ কিংবা ভারী ধাতু অন্যান্যকু সে পারমিসিবল লিমিটের ভিতরে রাখি অত্যধিক মাত্রাকু বাহারে বাহার করে দেব। তেণু আপন জলটি খুব বিশুদ্ধ জল হয়ে যাব, যাহাকু কি আপন পানীয় ভাবরে কিংবা খাদ্য ভাবরে ব্যবহার কলে আপনকর দেহর কোনসি প্রকার ক্ষতি সাধন হব না। আপন মানে সমস্তে জানিছন্তি যে জল হচ্ছে জীবন, এই জল বিনা সে মনুষ্য হন্তু, পশুপক্ষী হন্তু কিংবা বৃক্ষলতা সমস্তে বঞ্চিবা অসম্ভব, কিন্তু মনুষ্য ক্ষেত্রে টিকে স্থিতি অলগা। কারণ আমাকে খালি যে জল আবশ্যক পড়িথায় তাহা নুহ, এহা নির্মল অর্থাৎ শুদ্ধ জল অর্থাৎ বিশুদ্ধ জল হবা আবশ্যক। ভারত সরকার এক মহত্বকাঙ্ক্ষী যোজনা হাতক নিয়ে তা না হচ্ছে জল জীবন মিশন। এই যোজনাটি 2019 মশিয়ার 2024 মশিয়া পর্যন্ত কার্যকারী হয়েছিল এবং এই যে অবধি মধ্যে ভারত সরকার সে চাইলে যে আমার গ্রামাঞ্চলে 100% আমি কোন করিবা না বিশুদ্ধ পানীয় জল পাইপ মাধ্যমে যোগাই দেবা, এইটা থিলা লক্ষ্য। আউ আমার পাখাপাখি 19-20 কোটি যে পরিবার রয়েছে সমস্তকু আমার বিশুদ্ধ পাইপ জল যোগাইবা আমার ভারত সরকারঙ্কু।

0: judge bench headed by Chief Justice Suryakant was hearing a batch of petitions alleging excessive use of police force during the demonstrations. State governments of Maharashtra, Bihar and Assam have decided to withdraw cases and other legal proceedings initiated against students who recently participated in protests on the NEET paper leak issue. The move is in line with the center's guarantee that no legal action will be taken against students who participated in the protests. Meanwhile, in consonance with the Supreme Court order and after evaluating all aspects in connection with the NEET UG protests for alleged irregularities, the government of West Bengal has decided not to take coercive measures against students who participated in the protests. Prime Minister Narendra Modi chaired the second high-level meeting with secretaries at his residence earlier today. The Prime Minister reviewed the future action agenda of ministries and departments dealing with finance and economy, commerce and industry, and technology sectors. The meeting focused on accelerating progress towards the goal of Vikasit Bharat. At the Commonwealth Games, India's Sri Hari Nataraj qualified for the semi-finals of the men's 100-meter backstroke swimming competition at Glasgow in Scotland today. Para swimmers RVVK Budigina and Ali Imam also qualified for the men's 50-meter freestyle final. And that is the end of this news bulletin.
1: Sunile Hindi re ebong pore ingraji re sambad. রিলে করে প্রচার কলু আকাশবাণী দিল্লি আপন মানে কার্যক্রম শুণুচার আকাশবাণী জয়পুর কেন্দ্র শ্রোতাবন্ধু বর্তমান জাঁয়া আসন্তকাল অধিবেশনের প্রচার হওয়া কার্যক্রম সম্পর্কের কিছু সূচনা ভক্তিগীতার কার্যক্রম বন্দনা প্রচার করব সকাল ছটা বাজি পাঁচ মিনিটে শিল্পী মানে হলে সুহাসিনী মোলগাঁওকর রাধাকৃষ্ণ ভঞ্জ শর্মিলা সামন্তরা সুবীর কুমার দাস নিহারিকা সাহু এবং গোপালকৃষ্ণ বেহেরা শ্রীরামচরিত মানস শুণবে সকাল ছটা বাজি পঁচিশ মিনিটে আজির অনুচিন্তা প্রচার করব সকাল ছটা বাজি পঁয়ত্রিশ মিনিটে আদিবাসী সঙ্গীতর কার্যক্রম রিঞ্জোড়ি প্রচার করব সকাল ছটা বাজি পঁয়চাশ মিনিটে এতে গণ্ড সম্প্রদায়ের গীত পরিবেশন করবে জগন্নাথ গণ্ড এবং সাথী সকাল সাতটা বাজি পঁচিশ মিনিটে বর্ণবিভাগ বর্ণালী ক্রমে শুণবে বিবিধা কার্যক্রম এতে শুণবে এমবিবিএস ক্যারিয়ারে ছটি স্বর্ণপদক হাসল করে বর্তমান এইমস পাটনায় শিশু বিভাগের মাস্টার্স করুথিবা জয়পুরর ইশিকা সাহুঙ্ক সহিত সাক্ষাৎকার সকাল নটা বাজি তিরিশ মিনিটে শুণবে ওড়িয়া চলচ্চিত্র গীতর কার্যক্রম সপ্তধারা হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম গীতিধারা শুণবে সকাল নটায় দিন এগারোটায় প্রচার করব লোকগীতর কার্যক্রম এতে ঘোড়া নাচ এবং কেন্দ্রা গীত শুণবে শিল্পী মানে হলে অখিলচরণ খটুয়া গুণনিধি বেহেরা উৎসবচরণ দাস এবং রবিনারায়ণ নাথ তথ্য সম্বলিত রূপক জিজ্ঞাসা প্রচার করব দিন এগারোটা বাজি তিরিশ মিনিটে রচনা এবং প্রযোজনা করেছেন লক্ষ্মীধর সাহু বর্ণনা অমিতা দাস এবং উদয়শঙ্কর জানী ମହିଳାମାନଙ୍କ ପାଇଁ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଘର ଘରଣୀ ପ୍ରଚାର କରିବୁ ଦିନ ଗୋଟାଏ ବାଜି କୋଡ଼ିଏ ମିନିଟ୍ରେ ଏଥିରେ ଶୁଣିବେ ଗୁରୁ ପୂର୍ଣ୍ଣିମା ସମ୍ପର୍କରେ ଏକ ସାକ୍ଷାତକାର ଏଥିରେ ରହିଛି ସୁଖୀ ପରିବାର ଗଠନରେ ନାରୀର ଭୂମିକା ଏବଂ ବର୍ଷା ଋତୁରେ ପରିବେଶର ସ୍ୱଚ୍ଛତା କେତେ ଜରୁରୀ ସେ ସମ୍ପର୍କରେ ଏକ ଆଲୋଚନା ଶୁଣିବା ଅପରାହ୍ନ ପାଞ୍ଚଟାରେ ଯୁବବଣୀ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଏଥିରେ ଶୁଣିବେ ସାକ୍ଷାତକାର ବନ୍ୟପ୍ରାଣୀ ସୁରକ୍ଷା ଏବଂ ପରିବେଶ ସନ୍ତୁଳନ ସମ୍ପର୍କରେ ପରେ ଶୁଣିବେ ନାଟକ ସବୁ ମାୟାରେ ବାୟା ହ୍ୟାଲୋ ଶାରଦା ଲାଗବା ଗୀତ ପ୍ରଚାର କରିବ ଅପରାହ୍ନ ପାଞ୍ଚଟା ବାଜି ତିରିଶ ମିନିଟ୍ରେ ସଂସଦ ସମୀକ୍ଷା ରିଲେ କରି ପ୍ରଚାର କରିବ ଆକାଶବାଣୀ ଦିଲ୍ଲୀରୁ ରାତି ଆଠଟାରେ ସଂସଦରେ ପ୍ରଶ୍ନକାଳର ରେକର୍ଡିଂ ରିଲେ କରି ପ୍ରଚାର କରିବ ଆକାଶବାଣୀ ଦିଲ୍ଲୀରୁ ରାତି ଦଶଟାରେ ବନ୍ଧୁ ଏ ଥିଲା ଆସନ୍ତାକାଲିର ଅଧିବେଶନରେ ପ୍ରଚାର ହେବାକୁ ଥିବା କାର୍ଯ୍ୟକ୍ରମ ସମ୍ପର୍କରେ କିଛି ସୂଚନା ଆକାଶବାଣୀ ଜୟପୁର ସମୟ ବର୍ତ୍ତମାନ ରାତି ଏଗାରଟା ବାଜି ତେର